জানামালায় যায় রে লাল তোরারা, ও মেরা ঘরে তাই কইছা কে ও দুঃখ বরদায় আইছা কে, ও মেরা ঘরে তাই কইছা কে ও দুঃখ বরদায় আইছা কে, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

লায়ো ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি ছাইনা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি ছাইনা ভালো ভালে দেখি রুনসা আখা মিচি

দিবান বেতাও না হো গারো দুঃখি দিবান বেতাও না হো গারো দুই হাজার দশ সাল লউ জেঠা কো মাইনা পন্দ্র গতে গো থিও শুক্রবার কো দিন পন্দ্র গতে গো থিও শুক্রবার কো দিন চড়ো নি হিমাল চুচুরা চড়ো নি হিমাল চুচুরা আম্রো টেঞ্জন সার বালে চড়ো নি হিমাল চুচুরা